দীপু উপাত্রেকো শব্দ রচনা মুক্তি উপাধ্যায় বরালকো সঙ্গীতমা রাখি রয়েছ কার্যক্রমকো অগিলো প্রস্তুতি রামকৃষ্ণ ঢকালকো স্বরমা।